কাল্লাহের মার বেদারে জেসন নদর কর সোই জন পায়ে গোর কা শব্দ সম্ভালে হর জন মায়া মাহে নিস্তারে নানক পাগ হোয়ে জিস মস্তক কাল্লাহে মার বিদারে ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতহ বিলাবল মহল্লা তীজা ঘর পহলা এক ওঅঙ্কার সতগুর প্রসাদ ত্রিগ ত্রিগ খায়া ত্রিগ ত্রিগ সোয়া ত্রিগ ত্রিগ কাপড় অঙ্গ চড়ায়া ত্রিগ শরীর কুটুম্ব সহত সো জিত হুণ খসম না পায়া পৌড়ি ছুড়কি ফির হাথ না আবে অহলা জন্ম গবায়া।